গায়ক পালিতে তুমালিয়া হবেনাল গালপাত এমানাল গালপাত কিটি সুখমন্দর সুখী হরানে এই সিলসিলা খতম হয়া হুন শুরু কর দিয়া চন্দ পঞ্জাবি ফিল্মি নকমে থাড়লি সব তো বেলা গীত আরিয়া জি অনুরাধা পডওয়াল তে মহেন্দ্র কপুর দি আওয়াজ চ সরপঞ্চ পঞ্চম